আকাশবাণী এফএম রেইনবো মিউজিক্যালি ইয়ার্স 105.4। তুমি একাতাত কাতারাচি কার্যবর বরোবর আর যাওন 52 মিনিট যাতাত মগা ইষ্টানো বরোবর 9 ওয়ারাচের তুমচা খাতির আসতলে এক মেসেজ আমচে রাজ্যপাল গোয়েচে শ্রী পুসাপতি অশোক গজপতি রাজু হাঁচে কড়ান আয়চা গোয়া রাজ্য ঘটক দিসা নিমতান তো এক সন্দেশ তুমি আয়কুপাক মেটলো বরোবর 9 ওয়ারাক আর তাচে উপরান্ত তো কোকনী অণকার রোখড়োচ আয়কুপাক রাবাত। তুমি আয়কাতাত কাতারাচি কার্যবর ফুড়ল্যা সুয়াতের তুমচা খাতির।

আকাশবাণী এফএম রেইনবো মিউজিক্যালি ইয়র্স, তুমি ঐকতাত চিত্রা সঙ্গীতাচী কার্যবর মগাইশানো ইয়া খিণাক তরেকার অশী গীতা তুমজা খাতির ইয়া কার্যবলীত, আনি বরে বসাত বরে এনজয় করাত শেনবারী হি সকাল ঘেউন এতা তুমজা খাতির তরেকার অশী গীতা। জর তুমচো ব্রেকফাস্ট জালা আনি জর আতা তুমি বরে বসলা জালার এনজয় করাত, জর ব্রেকফাস্ট যাওনা খাতা খাতা যা আয়কাত জালা তশে আয়কাত, গাড়িয়েন আয়কাত তশে আয়কাত, যায় তশে আয়কাত, পড় আয়কাত রাত 105.4 মেগাহার্টজ এফএম রেইনবো।

মগাশন তুমি একথা তো মিউজিক্যালি ইয়র্স FM রেইনবো 105.4 মেগাহার্টজ সঞ্চের আমচা স্টুডিওত 8:32 আনি 40 সেকেন্ড জাল্লে আসাত ঐকুয়া সপ্তকী কার্যাবল এক হি ফিল্ম সে ইশানো আয় জমিয়া 1977 ইয়া বর্ষা হয় তোচ কাল জেন্না রুপেরি পড্ড্যার মনমোহন দেসাই হাঞ্চা একা জাদুন ইতিহাস রচিল্লো একাচ আবই বাপাইচি 3 ভুরগি জি ভুরগেপণাতচ একমেকা সাউন পৈস জাতাত এক জাতা হিন্দু এক মুসলমান আনি এক ক্রিস্তি আমর আকবর অ্যান্টনি ভারতাচা একাত্মতেচে আনি বলিউডাচা মসালা সিনেমাচে এক সুবিত রূপ লক্ষ্মীকান্ত প্যারেলাল হাঁচে সঙ্গীত আনি আনন্দ বক্ষী হাঁচে শব্দ